0: बाकी से पेश करूं।
1: सुपरहिट गाने इस चैनल पर ही है सुनहरे गाने और कुछ यार। सब्सक्राइब नाउ एंड
0: Het leven is niet zonder zorgen. Het leven is niet zonder zorgen. Het leven is niet zonder pijn. Maar denk dan maar aan morgen.

0: तो रोशिता शंकर भी आकर हमारा प्रोग्राम में जुड़ गए हैं। अगर हमारा प्रोग्राम को आपको सुनना है तो हमारा फेसबुक पे भी आप लोग सुन सकते हैं। हमारा प्रोग्राम रविवार को हेराल किया जाएंगे। दोस्तों आपको यहाँ से हम ही कहते हैं सुनने के लिए बहुत बहुत धन्यवाद। जॉनी नंबर वन है हमारा नाम। हमारा न्यूज जो चलते है लाइव जो होता है मंगलवार को शाम को 6 बजे और एल्क फ्रेडक में रख ओम ससुर। नमस्कार, बाय बाय, स्वाई स्वाई।
1: हर काम के लिए, हर अक्षरतेंसी के लिए, मौत के समाचार, फरमाइश या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07537322747। मेरी इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramsoet wakalet ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Op het cruiseschip Hondius zijn onderweg naar Nederland nog geen nieuwe gevallen van het hantavirus gemeld. Dat zegt een topman van de Wereldgezondheidsorganisatie WHO. Tot nu toe zijn er 10 hantavirusgevallen gemeld. Bij 8 daarvan gebeurde dat na laboratoriumonderzoek. In 2 gevallen gaat het om vermoedelijke besmettingen. 3 patiënten zijn overleden. De politie heeft gisteravond 4 mensen aangehouden bij een nieuwe demonstratie tegen asielopvang in Apeldoorn. 2 worden verdacht van het beledigen van de politie en 2 van het afsteken van vuurwerk. Sinds vorige week vrijdag hebben agenten elke avond moeten ingrijpen bij acties op de rotonde aan de Laan van Maten. China kan nog meer vliegtuigen kopen van het Amerikaanse Boeing, dat zei de Amerikaanse president Trump tijdens een terugreis van zijn staatsbezoek aan China. Hij zei gisteren al dat China een bestelling van 200 vliegtuigen bij Boeing doet, maar mogelijk kan dat groeien tot 750 vliegtuigen. De FNV wil dat Schiphol beveiligers op de luchthaven zelf in dienst neemt. De luchthaven moet dat niet langer regelmatig uitbesteden aan andere organisaties. De FNV doet deze oproep om de zorgen onder medewerkers op de luchthaven aan te pakken. Schiphol besloot eerder al om het aantal beveiligingsbedrijven waarmee het zaken doet terug te brengen van 5 naar 3. En dan nog het weer. Vanavond kunnen er in het noorden en oosten nog een paar buien vallen. Vannacht koelt het af tot 1 graad of 4 en morgen schijnt af en toe de zon, maar er zijn er ook nog enkele buien. In de middag wordt het zo'n 13 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
0: और आपको बता देते हैं दोस्तों, हम रेडियो फाहुन के माध्यम से इस प्रोग्राम को प्रस्तुत करते हैं। हमारे पता है न्यूटन स्ट्रैट नंबर 25 और दनहाक शेहम इस वक्त आपको इस प्रोग्राम को सुनाते हैं।
1: दोस्तों अगर आप रेडियो फाहुन के प्रोग्राम सुनते हैं तो कई तरह के इस पे आपको मोख लिखाई थे, यानी कि देहाबी प्लस रेडियो के जरिए, यानी कि एथर पे भी आप सुन सकते अपने गाड़ी में 15.66 AM पर, और नहीं तो आप हमारा वेबसाइट पे जाइए और पूरा दुनिया में, पूरा विश्व में हमारा रेडियो फाहुन के प्रोग्राम सुन सकते हैं www.fm.nl।

0: दिल को लाख संभाला लता जी की आवाज में सुनाया गया आपको पौन हिंदुस्तानी रेडियो के गीत गजल के कार्यक्रम में। अब ये गीत चला इपन ब्यूरो के रहने वाली माशुका शीला जी, माशुका शीला जी की तरफ से उनका माशुक जो मेरे सामने बैठा हुआ श्रीमान योसेफ के लिए शुभकामना के साथ एक शुभ रात्रि पेश करते हुए हमने ये गीत पेश किए। जहाँ तक मेरा ख्याल है यूसेफ लाइन पर कोई है ना, फौन हिंदुस्तानी रेडियो
1: खुद नाफंत
0: मुफरा मिला, कैसे रही मुफरा मिला
1: चले लटम पटम
0: लटम पटम। अच्छा कोई ना कोई रकम से चाहिए चले के, कैसा भैया मंसूर
1: जाने तो नहीं तनी फरकाउ दस
0: ओ या थियर खलोफिक ओफ या हमुक तनी से चुकुड़ चुकुड़ करल करे माया का करी
1: या सर अखम बीच पर फेडिंग द वेर वाटो
0: या इफ सेंड डाउन
1: या मका कर खोई
0: काल भैया मंसूर के
1: या ओ खुद और मोय जाए सबकी
0: काल ताकत रा सॉन्ग फेस्टिवल
1: Nee, we hebben niet gekeken.
0: Heeft u ook niet gekeken?
1: Nee, ik heb het vanmorgen wel even gezien. Oh. Weet u, het is niet meer zo oud vroeger.
0: Dat is waar. Kabi kabi, bepaalde gano jane kais hamke, ja, dat is mijn mening natuurlijk.
1: Ja.
0: En ieder heeft zijn eigen mening. Kabi kabi jana, aysen aysen gana draai hoor. Ki admiya televisie hamise nikar ke, aay toke ek laat maar ke phir chala jai.
1: Nee, ik vind het
0: niet zo leuk. Dikke voet soms. Makud.
1: Ik ga Malika nu doorgeven. Dat is van Filamin Sahab, Dil se Mila kar dekho.
0: Oké. Dil se Mila kar dekho. Nee, prima. Ik heb het opgeschreven. Zo, kun je dan het spreekwoord of iets?
1: Nee, weet je, omdat ik een beetje gaam, ik voel me een beetje gaam.
0: Oké, okay, nee, geef niet. Andere keer.
1: Ja, zeker.
0: Likken het helemaal
1: leuk. Bent u de donderdag in de uitzending?
0: Ik ben donderdag, ja, iedere donderdag van 12 uur tot 3 uur.
1: Ja, ja.
0: Ja, als u luistert, belt u maar.
1: Ik heb gebeld, maar het was had ik een bericht gezien, maar het was een beetje laat.
0: Hoor. Ja, net te laat. Nee, dan bel je toch? Dan praten wij een beetje. Ja. Over van alles en nog wat?
1: Oh,
0: nee, prima.
1: Goed. Ja, is goed.
0: Is goed.
1: Bedankt en een mooie avond nog.
0: Ja, dankjewel. Mevrouw Mila, dankjewel. Een fijne avond en heel veel luisterplezier. En tot de volgende keer.
1: Okay. Ja, is goed.
0: Oké, okay, dag. ये थी मिला जी सूत्रमेर के रहने वाली मिला जी को भी फाउन हिंदुस्तानी रेडियो की तरफ से बहुत बहुत धन्यवाद। फाउन हिंदुस्तानी रेडियो खुदा नाफंत। Hallo.
2: Hallo Thelma.
3: Ja?
2: Ik ben in de uitzending hoor, vertel.
3: Oh, bhai.
0: Goedenavond.
3: Wacht ik er je. Oh, ik ben in de wagen, ik radio wacht toen ik, sorry.
0: Oh nee. Nee mevrouw, met wie spreek ik?
3: Thelma.
0: Mevrouw Thelma, arie baap, arie baap, bahut din baad tohara waaj sunail.
3: Wees, hem boi, aaj hem apen... फाहन के सोनचा के एफा बेल करके सुन ले ओकर आवाज कैसे
0: नाउ डंक वेल हेली फनी दैट इफ
3: कॉल हां दिस मैट यू बॉय
0: या नाउ चले धीरे धीरे ऊपर वाला के दया से तू लोग के कृपा से चले है अत खात वेल
3: ऐसे चाहिए भाई देख आज हम बेल कर लिया ढेर जने बेल करी
0: इज टॉक मोई Want heel toevallig Jozef aaj humse bole Ganga we zijn al hele tijd bezig met die gita en gazel en het gaat tot 10 uur, kunnen wij dat niet verlengen? Ik zei, ik ben altijd bereid om te verlengen. En onze planner, Bhaiya Johnny, die smacht ook dat ik een keertje tegen hem zeg, ik ga door tot 11 uur bijvoorbeeld. Maar je luisteraars naar dit nakker, papito. Dan zit ik mijn liedjes te draaien. Maar als ik luisteraars heb, dan verleng ik dat gewoon tot 11 uur.
3: Ja, dat is, het is heel erg achteruit gegaan. No? Kijk, ze voor een kamer naar Jenke hem loopt. Er waren heel veel leuke, gezellige mensen.
0: Ja.
3: En is... ik verlang ook naar ze hoor, daar niet van.
0: Nee, begrijpelijk.
3: Om te horen.
0: Ja, ik wil hun ook horen. Maar kitne nasune hain, or kitne... Weet je, zijn zoveel jaren verstreken. Als je maar het vergelijkt. Faon bestaat ongeveer 27 jaar al. En die luisteraars die wij hadden, vele van hun zijn er ook niet meer.
3: Ja, en weet je, ik luister ook wel eens naar de programma's en zo, maar meestal luister ik naar die oude liedjes en zo.
0: En dat...
3: Er zijn eigenlijk voor mij dan niet zulke leuke programma's dat ik zeg, oh, sommige mensen zijn wel erg leuk hoor. En die oude liedjes van die mensen vind ik, Fahon vind ik wel fijn wat die oude liedjes betreft.
0: Ja, dank u wel. Daarom draaien wij altijd oude liedjes op de zondagavond.
3: Ja.
0: Dus als wij meer bellers hebben, dan gaan we dat gewoon verlengen.
3: Ja, ik vind het heel jammer dat die warmte eruit is. En niet van de radio, maar warm, weet je. Je kijkt naar leuk, rassop en zo gezellig.
0: De warmte was op toen heel erg leeg, toch?
3: Ja, maar je naam, maar ik kan je zeggen, ik kan niet veel doen met me zonder ogen. Dat is het probleem.
0: Als je geeft niet, als je probeert te bellen, dan is het goed.
3: Nou, is goed. Dan beloof ik je voortaan dat ik altijd een liedje zal zoeken. Om te bellen, want er zijn zoveel liedjes die graag zou willen horen. Eigenlijk.
0: Geweldig.
3: Maar, ja, goed.
0: Wat u ook kunt doen, mevrouw Thelma, gaan we je liefde tegen gezegde weer leren. Het zal mooi zijn.
3: Toen met de ogen gaan we haar probleem. Wat je hem liefde bij die te kutna mooi
0: rug. Ja, dik je geen seconde.
3: Ja, nee, als ik zou kunnen schrijven, de kutna gezegd, dat is mooie dingen. Ik hoor ze en dan denk ik, wauw, dit is leuk, dit zou ik wel willen. Maar dan moet je het kunnen opschrijven. Als je afhamdjab nalikpaila, dan kan ik ook niets doen. Want je moet toch uiteindelijk iets leren om het goed op de radio te brengen.
0: Nee, prima. Nee, dat is niet zo erg.
3: Ik hoop dat u begrip heeft.
0: Wat u ook kunt doen, mobiel per oplelie, bolke.
3: Had je mobiel oplelie, dan kan je ze bolen op.
0: वहाँ बहुत बात है अच्छा कौन रकम बोए ते को तू इधर मोबाइल लड़का लड़का ने पास हुई मत बहुत दूं दिखें इधर यंगर है ना अन अंदर हाल्फ यार तू यार दर लीफर से इन ओ वो या ओह इन लीफर कर दे अलसे दात बहुत हो तो एक मोबाइल पर सुनिए और एक मोबाइल पर आप ले लिए
3: वो तो है बाकी हमारे लड़कों भी उतना निदासन इसलिए से ना सो मैं उसे उतना टेलीफोन में ना भीड़ ले है और ये चीज वो तो भी एको एको मेंटेन थे कि पूछे पूछो कि खोज हो जाए तो मतलब सेन आल तो सो अप फ्लैक्स में दी देंगे उतना उसे ना कहीं तरह बोले उसे क्यों सब चीज
0: करेगा
3: Nou, wij, maar ik vind het heel fijn je stem te horen, maar ik ben wat jan le.
0: Nou, ik ben hem, toen je betaalde, ik ben Jozef bezig om betaalde. Kon gaan naar hem?
3: Gori chalke na gagariya zara dhire chalo chi. Aise hai toch, kuch aise hai ganwa.
0: Fier se bolte hoe, mevrouw Thelma?
3: Gori chalke na gagariya.
0: Oh, van Ismail Azad Kawal.
3: Ja, weet ik niet eens van wie, maar hij heeft het heel mooi gezongen.
0: Het is een geweldige lied, Gori chalke na gagariya.
3: Ah.
0: Het is een kawali, het is een mohabbati kawali.
3: Ja.
0: Nee, prima, ik heb het opgeschreven.
3: Gezellig met u gesproken te hebben.
0: Ah, dankjewel, ik wij ook, van Hindustani Radio.
3: Ja.
0: Namens van Hindustani Radio, van harte bedankt voor het tellen.
3: Dankjewel.
0: U bent een heel oude luisteraars als velen. Dankjewel.
3: Oké, fijne avond, bye.
0: Ja, u ook. Dag, mevrouw Thelma.
3: Oké, dag.
0: Achja, je thee. श्रीमती तेलमा जी देनहा के रहने वाली तो जिस समय आप कोशिश कर रहे होंगे तार करने को तो चलिए हम आपको सुनाते हैं ये ओ कोई है अच्छा ले ले फाउन हिंदुस्तानी रेडियो खुदना आफंद हेलो
4: या
0: खुदना आफंद
4: ओ देने कराल
0: या दा भैया
4: अबे हम खसप्रेक खसप्रेक को हम सुन रहे हैं बोले खसप्रेक ना अकबर
0: ओ ना ना ना टेलीफोन हुआ सुनिए तो जान गई है रेडियो हुआ सुनिए तब दिए 16 सेकंड लात
4: अब दो दो रो जा
0: हां एंड हु इज इन फॉर ओबिया हां
4: या ओके या एक और
0: हां हां आलस खुद भैया
4: या खास खास वेरवे ना मोई होवे हैं तो वक्त तो बने मोई वेरवे पंता भेल एगो टमाटर के प्लांट में है वो छोटा रहा विंटर में तो मुके भीतर लेती आई हमरी ला देखियो का करे वो हमसे लंबा हो गए
0: ओके टमाटर दे से
4: हमरी ला कपो के बाहर धरे के अब वेरवे ना मोई होवे इधर से इन द नई माके मालबाई से तो मत स्काउट उमर जाए बेचारा
0: ना ना ना मरी ओ हम मांगते रे बिहान बाजार जाए टमाटर के ना हम ना के ना हम आप तोरे
4: tomate.
0: Nee, het is
4: trostomaten.
0: Het is kleintjes,
4: die trostomaten.
0: Je bedoelt de sherry tomaten?
4: Trost, toch, was, toen was het haatschrachtje.
0: Ah, mooi. Ja.
4: Maar ik wacht, ik moet hem buiten zetten, je mij ook mooi zou groeien, hoor. Dan garm waar hij na, maar garm je na alweer.
0: Oh.
4: Maar ja, goed, we wachten maar.
0: Ja, het komt.
4: Ja, door. Ik denk dat de lente een beetje laat begint.
0: Hamer je een half juni zo roe jij toch?
4: Ja, het is toch een beetje koud nu.
0: Ah, omdat er niet hawa jalle toch?
4: Ja, maar ja, goed, we kunnen niks doen. Het is een, we hebben niet alles in de hand, toch?
0: Ja, dat is waar. Dat is
4: daarom.
0: Wil jij wat ook kuchen rakhle ganoos pahile, heb je een verhaaltje en laatst?
4: Ja, kuntje me rakhle hem. Nou, ik hoop niet dat de mannen boos gaan worden.
0: Nee, waarom gaan ze boos worden?
4: Het is iets met mannen te maken, hè?
0: Geef niet. Dus
4: je weet maar nooit.
0: Wij worden ervaringrijker.
4: Oké. Maar, paisa, kama rahe, taki, wo, aurat ke saad, rahe sake. Maar, पैसा कमा रहे ताकि वो औरत के साथ रह सके और औरत पैसा कमाती ताकि वो मर्द बिना रह सके
0: ओ नहीं मानना कुछ सही है
4: सर
0: नहीं
4: वो आदमी ना काम करी तो कोई औरत ना मांगे शादी करे तो मानो के पैसा चाहे रहे क्या En een vrouw is net andersom, hè?
0: Ja. Nee, maar de zaken zijn verdeeld, toch?
4: Want vrouwen willen altijd zelfstandig zijn.
0: Ja, precies.
4: Nee. Ja, toch, zo is er. Daar werken wij vrouwen. We willen ook onze setjes hebben. Even kijken, ik had nog eentje.
0: Aha, go ahead. Vuur maar af.
4: Hé, Bibi, nu gaan de vrouwtjes boos worden.
0: Aha. Niet even weg, meneer.
4: Bibi ga naar ghar, naar sasuraar. Na meike. Ik kan die woorden niet goed uitspreken.
0: Nee, dat is goed, meike. Ja,
4: meike. Bibi ka koi thikana nahi hota. Dat zeg ik niet, hè. Zo heb ik het geschreven. Aise likhal raha. Bibi ka ek hota hai, wo hai uska. Ik kan dit woord ook niet spreken.
0: Kan je het spreken?
4: Sohar.
0: Sohar.
4: Sohar.
0: Hoe zeg je dat? Echtgenoot, sohar.
4: Zo hard. Ah,
0: dat,
4: ja, dat vind ik zo moeilijk.
0: Dus Hindi me bole pati of Urdu me bole shawar.
4: Oh, oké, okay. Ise likhal.
0: Dus S-H, shawar.
4: Is moeilijk, kan niet uitspreken.
0: Nee, likhal is shawar. S-H-A-U-H-A-R.
4: Oh, oké, ja. Moeilijk, hè, in Hindi
0: nee,
4: dingen
0: moeilijk
4: te schrijven.
0: Nee, is niet moeilijk.
4: Wat staat er? Bibi ka ek hota hai, wo hai uska shawar.
0: Shawar, ja.
4: Jiske dam pe वो राज करती है
0: इस तो खूब मोई मैं सो होर तो तो
4: Het is toch zo, maar goed, ik hoop niet dat vrouwen boos worden, want niet alle vrouwen zijn zo,
0: voor
4: toch?
0: Vrouwen zullen zeggen, mevrouw Bea, u heeft gelijk.
4: Heel veel vrouwen zijn ook zelfstandig, hè?
0: Ja, want je pandit Bea kare, hè? Die sab chijon jo tu bole, hè? Pandit samjhave yehi, ki mard ke chahiye, apne dhan patni ke seva karega.
4: Ja.
0: अच्छा भैया अब बताओ कौन गाना मांगते हैं सुनने आज रात
4: एक हाथ नगल के लिए चाहते इडली चीज़ वक्त इतनी थोर दी हाउ एक फन अम्म तलाश दराये वंद एक वन गुमन तो रोज सुना हम तू नींदो की रानी और मैं प्यार का सपना इस ऋषि कपूर फिल्म हनीमून
0: प्यार का
4: उदित नारायण एंड Anuradha Potwal.
0: Ja, nee, prima.
4: Ja, die liedjes wat we niet horen, ik denk ik ga die zoeken.
0: Nee, prachtig toch?
4: Ja, toch, ja. Want de andere liedjes horen we dagelijks.
0: Precies.
4: En ik vind het leuk om iets te horen wat we bijvoorbeeld nooit horen.
0: Ja, een uniek
4: liedje. Ja, en het is ook een mooi liedje. Het is wel een...
0: Daarom hebben we ook dit gezegd, dat mensen hun liederen kunnen aanvragen. Heb je daar tijd erin, zo'n saadje liggen erin, en dan ga je uitkiezen. En dan komt iets moois van terecht. Is toch mooi?
4: Ja.
0: Oké, okay, Bea, heb je nog iets aan toe?
4: Mooie uitzending.
0: Ja.
4: Iedereen veel luisterplezier en bedankt tot de volgende keer weer.
0: Ja, Bea, dankjewel. Heel
4: ja,
0: veel luisterplezier en tot next time, next week.
4: Ja, is goed.
0: Dag Bea.
4: Oké, okay, dag.
0: Dag. Ye thi Bea Gujarat ji, Den Haag ke rehne wali. Bhaiya, Yusuf line pe koi na hai? Acha. अच्छा कोई ना है तो चलिए अगला गीत हम पेश करने वाले हैं और वो है दनहाक रहने वाला जनाब मोहम्मद के लिए, दना के रहने वाले जनाब मोहम्मद के लिए शुभकामना के साथ एक शुभ रात्रि पेश करते हुए उनकी शानदार गीत हमने प्लेयर में रखे हैं, सिर्फ बटन दबाना ज़रूरी है। और वो ये गीत मांग रहा है दनहा के सभी सुनने वाले श्रोताओं के लिए, जी नहीं दनहा के नहीं, सारी दुनिया के सुनने वाले श्रोताओं के लिए और फाउन हिंदुस्तानी रेडियो के सभी कार्यकर्ताओं के लिए। तो चल लीजिए जनाब मोहम्मद के तरफ से शुभकामना के साथ ये गीत।

0: गोरी बुलाए तेरा सांवरिया, हेमंत कुमार जी की आवाज़ में, हेमंत कुमार के साज पर निकली सेशन 5 तक 1956 के ये फिल्म है, फिल्म ताज में से निकाल कर हमने पेश किए ये गीत। और ये गीत चला देखते हैं रोतरदाम के रहने वाली उर्शीला, रोतरदाम के रहने वाली उर्शीला जी के लिए शुभकामना के साथ एक शुभ रात्रि पेश करते हुए फाउन हिंदुस्तानी रेडियो। उर्शीला जी आपको भी बहुत बहुत धन्यवाद दे रहा है, आपको एक शुभ रात्रि पेश कर रहा है। चलिए यहाँ से हम पेश करते हैं विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़, और न्यूज़ के बाद हम लोग फिर आ रहे हैं, हम लोग मतलब मैं, भैया यूसेफ और भैया मीनू। चलो यहाँ से पेश करते हैं विज्ञापन, बस हम सब यूं गए और यूं आए।
1: लात ons nooit meer gaan. Vahon Hindustani Radio. Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
2: Op het cruiseschip Hondius zijn onderweg naar Nederland nog geen nieuwe gevallen van het hantavirus gemeld. Dat zegt een topman van de Wereldgezondheidsorganisatie WHO. Tot nu toe zijn er 10 hantavirusgevallen gemeld. Bij 8 daarvan gebeurde dat na laboratoriumonderzoek. In 2 gevallen gaat het om vermoedelijke besmettingen. 3 patiënten zijn overleden. De politie heeft gisteravond 4 mensen aangehouden bij een nieuwe demonstratie tegen asielopvang in Apeldoorn. 2 worden verdacht van het beledigen van de politie en 2 van het afsteken van vuurwerk. Sinds vorige week vrijdag hebben agenten elke avond moeten ingrijpen bij acties op de rotonde aan de Laan van Maten. China kan nog meer vliegtuigen kopen van het Amerikaanse Boeing, dat zei de Amerikaanse president Trump tijdens een terugreis van zijn staatsbezoek aan China. Hij zei gisteren al dat China een bestelling van 200 vliegtuigen bij Boeing doet, maar mogelijk kan dat groeien tot 750 vliegtuigen. De FNV wil dat Schiphol beveiligers op de luchthaven zelf in dienst neemt. De luchthaven moet dat niet langer regelmatig uitbesteden aan andere organisaties. De FNV doet deze oproep om de zorgen onder medewerkers op de luchthaven aan te pakken. Schiphol besloot eerder al om het aantal beveiligingsbedrijven waarmee het zaken doet terug te brengen van 5 naar 3. En dan nog het weer. Vanavond kunnen er in het noorden en oosten nog een paar buien vallen. Vannacht koelt het af tot 1 graad of 4 en morgen schijnt af en toe de zon, maar er zijn er ook nog enkele buien. In de middag wordt het zo'n 13 graden.
1: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
3: Hari kaam ke liye, हर एडवर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशें या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 0703652247। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
0: www.fahonfm.nl पर आप चून हैं, जो लोग चून की मीटर पर, आपका हृदय से स्वागत है। गीत गजल के कार्यक्रम यहाँ से आगे जारी कर रहे हैं भैया यूसुफ के साथ, भैया मीनू भगवान दिन के साथ। जो लोग चून के एक बार फिर आपका स्वागत करते हुए, चलिए हम आपको ये गीत सुना रहे हैं, इस तरह से आ रहा है।